দিন ভান আদরি মা হে হিদে কানু খেলি গারি গারি কাদা দিছিলাম কুমল পাওয়ারি না।